ma rang rang le man de do nu te ke ngu te jo pa du ju ma to te ne jan ba gu to men de ke ta ts ke to men ju che pe jo pa di che pe ju je me ke hwa na ke wa nam shi wa nan te ke ki wi che pe chi ri jo ni na jo me te ke ke wa nam shi wa nam ja te ke ki wi yo de chi ri jo ni ki wi che pe chi ri jo ni ki wi she li kan jo ni nan de jo wa di ke se re shi je me ke ti na chola namda shurong chokwa, ma shurong chokwa namda shigi anayiga zorta yukura tun tamba na namda shichong ma zanli mandiwi chani nai angi manza jira, mangchang zira nyaha mangchanga taja taga zira nangshi ga jikha shepala jayang tsukton umali adaji yota mepatang kumali chan tijante namtang tukchang kopali Kewa yota mepatang, poda tangna moda tang, manga thana yometang, jenta chirwa nanlayang, tunla nyakpa yometang, tansha lhama yometang, chito zhugtang mazhugze, ti tuk nansi anambara yidnu chindara. Jayang mangtag chichil chi nansi kanshiyun dhambaran chirana, chichil chi nansir guchi nansir chi tatu chirara, thakchi, yanda, kyarwa, adapa, tantota phuja shiwa dhagja, muja shiwa ghagja, dala sokwa ga chay rang rang, ju rungwa tang, ju marungwa ga chepar shiwa dhiriya. yo me shiwa ju rong tong ju marong ga chepar shini tas gukia. Dani jaya maan thi chitra cha nasi kanshin dhambin jirwa na jundu tsenji trapa rinyi yo pa maa to tas gukia. Jundu tsenji trapa gunu maan tha jorwa la te mguga, maan shima la ta mguga, maan shima la maa te. Chitra tang maa, ngami maa tiinye jopa tenje nantong kuno. Ndh tar guno tabarze, ndh tar tabarze na nantong kuga. Ndh naad na tiga nantong kuga, tinaad no tiga nantong kuga. Tina ndh na tang tina la soka na manta shima la ti mguga. Ndi yunga jondo tenje trapaat zanir, ndi yunga jondo tenje trapaat zanir. Jundu tsenji trapa rinye mato dhukka, rinye mato. Ndh kawa, ndh vamba, o yamna, ndh njukha, ti rungwa, tazanata, ndh tiga chikcha ti, chikar jo guga, ma nga ma tang shima nika ta guga mguga. Taga ndh dhunu ti kaga tachi, ma ta te jetana tachi ku arang tu chi kuwa luntunga. Tamu ta, ওকে কেনানা রিনি ওকে মোয়াদ মেক তনরিয়া রিনি ওপাম মাতো হাচে মাতি থেরজে জি ছতো ওমালি হি গো মাশিচ আঙ্গামি ছক মিশি সমি ছক হি গো দন তু আঙ্গামি ত সমাগ ছেন কং গিন জে কোনি না এজেরসি চ ছক হি গো এজেরসি চ ছচ ওনা গো নো তমা আঙ্গামি ত দজে এজেরসি চ ছচ আজুনা ইউ নো এজিনা ইউ নো সিনা ইউ নো গো তন সমি ত সমা মং থা জে জি তন মং থা জে জি হ্যা তেনা তা আজুন দে তেন জে চপা মায়েম বে গো গো চি থে গো নো দ ছং আই সি চপ রে সি পি চে জি ই কি গো কা তা তান দ তান মং মানে ইউ গো গো চু মেরান জু তা Dari hijidga chena chayadu nundiga chaychi chi shinar ha. Chayasi shiwandala chaychi zhiyo. Yonde zhiyo, tchichi yonde na zhiyo. Zhi kongra ngtong sara shepi niwa. Ngtong sara shepi niwa dhiga dana. Tchijur dira shepi niwa. Yonna tamjur. Tamjur la jur dira shepi niwa dhiga yo. Tantro ta chadira. Kē ngā niwā dhā yō, kā kōng rā shēpi niwā dhā yō. Tantō tā tsikin dhī rā shēpi niwā dhā yō. Dā tā tsikchak yōndē zhī wū rā. Tsikin dhī rā shēpi niwā dhā gu nū gā tsikchak tē kāng rā. Wā, nyā kā gā nyā tā zhā gā nyā dhā. Jīn dhā tā dhā nā, tmā dhā mā kī wī tsik rā. Jīn dhā wā tā dhā nā kī wā gā tsik rā. Tī nyā tsikin dhī dhā nā. Khong chang de chang jar ta na kiwi chhe ra. Khong zi zi na ma kiwi chhe ra.
あなまないどのくつくらこんさんあくつんつつなきわいたのあくつつなきわよめにがりおかちてかたちょんわにゅんでるかつくんじわらしえぴてつじらなゆいたつくてぬとせわらしえぴてつじらとせわらしえぴてつじらちゃんじわらしえぴてつじら サムジョルシェピチェタリサムジョルグノウエジョディワコトングネルトンサワグノウチンアシグノトンデチクシグノトングネルあたたカコングトナンジガルガマンカンケネヤタナのテカククテメナチョクラツヒカコングチェタマンカンケネヤタナツゴカテオティグケテナクネティタワラティナティチェチジトンダンビツクチェドタワグ Tāna yōpā tīgī mōng tōntā lā tāgī dā tōni ngā mī shīgla yērjī tīgī kāng rā tīgī gō tāna rīyā Yā tīgī ōmā kōmā tāng tsōngā lī tīgī ōmā tāng kāng rā shūnā wā nō rā kōmā tāng tsōngā rā kōnā tēchī kōnā yō nō yīmnā rīmbī kōnā yō nō Rambaga kongna yonu ra, teche kongna yonu. Tsukito oma kongma tong tsongma li gunu wundi, tsukito shimi, shimaga gerji teti, gerji te, gerji tonti, tsukito shimana geru nuga tonti, tela tani datana ngama yang yurgiwa tawa yena, tsukito ngama tong tsongri shepaad gunu. Horna, Chichu wo doma tong tong na chukwa, du tong na chukwa, shikna la tong lama yin tong mat tong trezir chiwi dino tangja tira. Tangja tiga adasya chadira yarang dino ti dina, adasya tira. Ti kani dili yon na kuma tak di yon ya shima gita sarwa shidira. La ge yarang yi kukwa, lama yinji yarang yi kukwa, mga yarang yi kukwa, zina. Tgata la tong mat tong lama yin tong trezir di, tangja te adasya cha. Adasya yarang zino tinju kunara, kukata adayil, adayze, adasa ge adi, lama, lama yin, treza, tira. Tiga rang rang ge ni ge chepar ki guwa, kukata trezir di sa razak se ge raja, The pare, tanga kamare, tanga kamare. Tena taro ucho, the para taro chidoke, kaso uchi jes yapa, tanga shiru, jangshan kansan, ta chidoyan, jang yansan, laipa, ta deti sona taro chidoke na, rauka, rauka, chasardi, chasa tangji, gunuwa. Chasa tanga tangta langta ne sa razak sara zikta nara raja tiyan da parayet jiri. Chasa chiwi njigta yerang tiyir nunda tabri. Ndi tchikton oma kuma tang tongra si tchikton oma kangra na njigta yerang da guno tida kutara. Shaga mood no, gaga mood no, zanga mood no tida kutara nantan tira. Nantan tida Kungma tong, kungma lara ti tong chongwer yorgu tong na, ta kongga yorgi yin tana, tangja ga yorgu tana riya, nda tangja ga yorgu ra xe tana riya. Ti yin to chitong kungwo chongwa li oma dji yo na, oma dpi chita yorgi yin, diga nani oma li kungma dpa tong, kungma li oma dgu na, ti dshye po ga chita kan yin tana, jang yang sim yin tana riya. Jangan yang semua yang tu, yang nak kangen tanah memang ayam yang tu ni, tanya kata tera jadi sone itu ni, cerita na, hanamji tena mana tajmi dia, hanamji tena mana tajmi guna, tuh de siakang le wata senjut tata zat dia, kado ko na menanju tera nu tata diuka, Mananju te nuk tati diwka. Ti chan te na mi ta zi mi guno. Ti na deshe kanra. Cha kaya ka kaya ta chang ajar chan dhari. Deshe kaya ka kaya ta chang ajar chan dhari. Dhata wa chitong kuma uma dhapa tan. Chitong omi kuma dhapa. Ya ta wa ta njigta shantik ta wa. Lhan jigta dhari chik.
ཁྱི ཕྱད མམ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ གསྲ
ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས་ཁས
아가서 hār gūnūn dīk tāngā kūgū chīvī tūgū chīvā mē pāgū shīvī nā sīk nī mū mīndzīm bādī hār chēchī lā āñī ukū mē kātā, āñī chī ukū mē kūgā mū shīvī tūgū tīng gu kīyā tī nyāmi shī gā shīgī tūgū nā, tāngzī nā rūgī tūgū nā wā kī shūng gā nī chī mē tūgū mā rīyā nyāmi bā shīgī tāngīn zī nā shīgī tūgū tā tū, hōlōng zōngī tūgū tā tū ta anyin de ka de kum de de ne ya anyin de kum de de ta ka mum de ne di chena khwa me pi yon den te yan la ga ta ga di ne ra anan se te yan la ga ta ga de di ne ra ne wi na u ru un je na ke de anan shi xa wa tang wa ne wa tang lo ma kho wa ti re ya ta to tu tu ni ka che ra yo na anan chong je de pi che je gi ti ᱡᱮ ᱱᱟᱢ ᱴᱚᱝᱡᱮ ᱫᱮ ᱯᱤᱴᱷᱮᱵ ᱠᱟᱨᱟ ᱦᱟᱛᱟᱣ ᱪᱟᱝ ᱫᱚ ᱪᱟᱠᱟ ᱪᱟᱝ ᱟᱡᱟᱜ ᱪᱟᱝ ᱠᱮᱱᱫᱨᱟ ᱫᱮ ᱛᱟᱝᱡᱤᱠᱟ ᱠᱟᱥᱮᱱ ᱫᱤᱧᱟ ᱱᱟᱢ ᱴᱚᱝᱡᱮ ᱫᱚ ᱜᱩᱠᱨᱟ ᱩᱡᱩᱜᱟ ᱡᱩᱥᱛᱩᱢ ᱥᱮᱵ ᱠᱩᱪᱟ ᱛᱟᱛᱚ ᱥᱚᱢᱨᱤ ᱥᱮᱵ ᱠᱩᱪᱟ ᱛᱟᱛᱚ ᱫᱤᱧᱟ ᱟᱫᱤ ᱡᱩᱡᱤ ᱢᱟ ᱛᱚ ᱜᱩᱠᱥᱟᱞᱟ ᱛᱟᱜᱟᱫᱟ ᱱᱟᱨᱩ ᱫᱩ ᱛᱟᱡᱟᱜ ᱫᱤ ᱟᱫᱤ ᱡᱩᱡᱤ ᱢᱚ ᱚᱨᱥᱮ ᱠᱩᱱᱩ ᱛᱚᱱᱫ ᱫᱤ ᱚᱨᱥᱮ ᱫᱤᱜᱟ ᱜᱮᱣᱟ ᱪᱟᱫᱨᱟᱱᱟ ᱵᱟᱨᱢᱟ ᱪᱚᱯᱟᱫ ᱱᱩ ᱛᱤᱜᱩᱱ ᱣᱟᱨᱟ ᱥᱟᱣᱟ ᱡᱮᱱᱡᱤ ᱥᱤᱠᱩᱱᱩ ᱜᱚ ᱛᱚᱛᱤ ᱛᱚᱠᱷᱤ ᱥᱮᱛ ᱢᱮᱯᱤ ᱥᱮᱛ ᱯᱟᱱᱤ ᱥᱮᱛ ᱛᱟ ᱦᱟᱛᱟᱵ ᱪᱟᱝ ᱫᱤ ᱛᱟ ᱪᱟᱜᱛ ᱥᱚᱨᱮ ᱥᱮ ᱟᱱᱟᱱ ᱡᱚᱴ ᱠᱷᱟ ᱠᱷᱟ ᱛ ᱟᱱᱟ ᱜᱩᱱᱴ ᱞᱚᱢ ᱡᱩ ᱪᱮ ᱛᱤᱱᱟ ᱛᱟᱨᱚᱱ ᱨᱟ ᱥᱮ ᱪᱩ ᱠᱮ ᱥᱤᱨᱟ ᱪᱤᱱ ᱛᱤᱱᱟ ᱛᱟ ᱛᱟ ᱪᱟᱜ ᱛ ᱪᱟᱜ ᱛ ᱛ ᱥᱚ ᱛ ᱡᱩᱱ ᱟ ᱢᱟᱝᱜᱟ ᱛᱟ ᱯᱟ ᱛᱟ ᱵᱤ ᱯᱷᱩᱰᱟ ᱥᱮ ᱛᱮ ᱡᱮᱨᱚᱱᱟ ᱜᱩᱠ ᱭᱟ ᱫᱮ ᱱᱟ ᱪᱤᱨ ᱫᱤ ᱭᱟᱱ ᱪᱮᱯᱚ ᱩᱫᱚ ᱪᱮᱭᱟ ᱱᱟᱱ ᱴᱚᱱ ᱡᱮ ᱠᱚᱯᱟᱛ ᱪᱮᱨᱣᱟ ᱭᱩᱢᱮ ᱛᱩᱜᱩᱠᱮ ᱟᱱᱟᱱ ᱴᱚᱱ ᱡᱮ ᱠᱚᱯᱟᱛ ᱪᱮᱨᱣᱟ ᱭᱩᱢᱮ ᱠᱮᱥ ᱥᱮᱥᱟ ᱥᱩᱪᱨᱱᱟ ᱣᱮᱡ ᱪᱷᱤᱴᱷᱮᱠ ᱭᱩᱠᱤᱱᱟᱢ ᱠᱟᱱᱞᱟ ᱛᱮᱱᱤ ᱡᱩᱨᱜᱤᱫ ᱜᱩᱱᱟᱛᱟ ᱦᱛᱵᱪᱟᱝ ᱛᱮᱪᱟᱝ ᱱᱩᱜᱟ ᱡᱤᱢᱟ ᱛᱟᱠ ᱪᱷᱤᱴᱚᱱ ᱡᱮ ᱱᱤᱣᱟᱞᱟ ᱛᱮᱱᱤ ᱛᱟᱵᱟᱨᱟ ᱴᱷᱮᱡᱚᱜᱚ ᱢᱟᱝᱜ ᱛᱷᱟᱨ ᱯᱟ ᱛᱟᱣᱤ ᱯᱷᱚᱡᱟ ᱥᱮᱛ ᱡᱮ ᱭᱚᱱᱟ mātā tīnyā dāk pērdē chārvāt gā tā tsikindō yōng uchū ōrshēt gī gu gā chārā nā jī kūwā kāngnī nyambar jokō nā māng thār pātāvī pūtā khsār tā jē yō nā dhanu khsār tā dhū tsikini kē nā tā gu gā kē chārā nā nā lō mā dhanu tī thānyat tā lō mā shīvā tī thānyat tā tī lā ᱥᱮᱛ ᱡᱮᱡᱤ ᱢᱮᱞᱟ ᱡᱟᱜᱛᱟᱱᱟ ᱟᱫᱟᱜᱫᱟ ᱛᱚᱢ ᱡᱩᱝᱜᱩᱨ ᱦᱚᱫᱱᱟ ᱥᱟᱪᱷᱤᱨᱮ ᱛᱤᱞᱟ ᱛᱚᱯᱟᱫᱱᱟ ᱢᱟᱨᱮ ᱛᱟᱹᱧᱤᱛ ᱛᱟᱹᱧᱤ ᱛᱤᱞᱟ ᱟᱫᱟᱜᱯᱤ ᱛᱚ ᱢᱟᱥᱤᱱ ᱡᱮᱠᱟ ᱛᱟᱹᱧᱤᱛ ᱛᱚᱯᱟᱨ ᱥᱟᱣᱟᱨᱮ ᱛᱚᱯᱟᱨ ᱥᱤᱱᱛᱚᱱᱟ ᱟᱫᱟᱜᱫᱟ ᱥᱤᱱᱛᱚᱱᱟ ᱛᱚᱯᱟ ᱯᱩᱨᱮ ᱛᱟᱫᱟᱜ ᱟᱫᱟᱜᱫᱟ ᱱᱤᱨ
Tēnā tā lōmā tāng lōpā pūñi gā chāpēr yōmē kāngnīn jō kādana xēr tā yārvā